রয়ী শজাআত ও কারাইয়ে বিনাজিররা নিশান দাদান। নির্বাহী হিন্দি হামলাতে দাকিকিরা বে নহ উর্দুগাহ দার জম্মু ও কাশ্মীরে তাহতে আশগাল পাকিস্তান বা উস্তানে পাঞ্জাবে পাকিস্তান আঞ্জাম দাদান। দার ইন আমালিয়াত বিশ আজ সাত টেরোরিস্ট জুমলে এক হাওয়া পেমা রুবাইয়ে নয় আইসি হাসাদ ও চহরদ কোশেষ হদে উর্দুগাহাইয়ে বাদনাম টেরোরিস্টি দার বাহাবলপুর বা মরিদকে বা দিগার মাকানহ নাবুদ সখত সদা। মরিদকে উর্দুগাহে টেরোরিস্ট হাইয়ে আজমল কাসাব ও ডেভিড হেডলি বুদে। নিরু হওয়াই হিন্দ চিশমদার আসমান রে জমাওয়ারি শাহিদ হামলাতে মুয়াফাকিয়ত আমিজ খুদ হেফজ নমুদে। আহদাফে নিরু হওয়াই হিন্দ মরিদকে বাহাবলপুর বা সায়র মকান হুদান হিন্দ আজ তারিখে তাজিও তহলিল দকিক বারনামে রিজি ও ইজরা হর নো উর্দুগাহ টেরোরিস্তিরা আজ তারিখে হামলাতে দকিক নাবুদ সখতে বাজ হর গুনে খেসরতে জনবি জলগিরি নমুদে। নিরুহাইয়ে মোসাল্লাইহিন তসাবির দকিক ও গ্রাফিকি আজ উর্দুগাহাই টেরোরিস্তি নাবুদ শুদে দার পাকিস্তান র বেশরা গুজস্তান। নিরুহাইয়ে হওয়াই হিন্দ হামচানিন দেফায় হওয়াই কুদরতমন্দ আজ মার্জ হইয়ে মা বরকরার কর্দ দার রোজ হাইয়ে হাফতুম হাশতুম ও নহুমে মে পাকিস্তান পহবাদ হানি হওয়া পেমাহী বিদুন সরনশীন ও মহিমাত সরগর্দান রবে সমতে গির নিজামিয়ান ও তাসিসাত নিজামিয়মা ফারতপ নমুদে। ইন হওয়া পেমাহ সরনগুন সখত সদান হিজ খেসরতি বে গির নিজামিয়ান ইয়া ইস্তগাহ হাইয়ে নিজামিয়মা বারিদ নশুদে। নেকতে তাআজ্জুব আওয়ার ইনাস্ত কে দার হোলি কে হিন্দ টেরোরিস্তরা হদফ করার মিদাদ পাকিস্তান গির নিজামিয়ান হিন্দিরা হদফ করার দাদ। হিন্দ হামচানিন সামানে হাইয়ে পেদফন্দ হওয়াই রাদার হ মারাকিজ ফরমানদেহি আম্বার হাইয়ে মহিমাত ও লজিস্টিকে পাকিস্তান রা দার লাহোর গুজরানওয়ালা সরগোধা চকলালা রহিম ইয়ার খান সেকর ও মোরি নাবু সখ। পাকিস্তান এক ক্যাম্পেন শদীদ ইতলাত না দুরুস্ত অনলাইন র আগাজ নমুদ। ইন কিশ্বর সই কর্দ কে হিন্দ রা বা দাস্তান হাইয়ে না দুরুস্ত ও তবলিগাত দরোগিন হদফ করার দেহাদ। পাকিস্তান বা হদফ তহরিফ হকীকত গুমরাহ কর্দন আফকার ওমুমি জহান ও পিশ বুর্দ রবায়ত জালি খুদ আজ তরিকে ক্যাম্পেন ইতলাত না দুরুস্ত ইনকার র আঞ্জাম দাদে। হিন্দ বা এরায় দাদান হাকায়েক বেতরে ফাআল ওয়াকনিশ রা নিশান দাদে বা হুশিয়ারি ডিজিটালি খাবি খুদরা বে নেমাইশ গুজাস্তে। হিন্দ রুই কার্দে আরাম রা দার ইন জঙ্গে ইতলাত না দুরুস্ত নিশান দাদ। তাসির পেজিরি আমলিয়াত সিন্দুর বা দিকত ও বা তামারকুজ বার নতায়েজ স্তাজিক বে জয়ে জঞ্জাল আফারিনি ইতলা রসানি শুদে। মকামাত হিন্দি তাকতি খাইয়ে দস্তকার মরিদ ইস্তফাদে তবসুত হিসাব হাইয়ে কারবুর্দি মুস্তকর দর পাকিস্তান রা ইশা কায়দান কে বিসিয়ারি আজ উনহা আকরুন তবসুত প্ল্যাটফর্ম হাইয়ে রসানে হাই ইস্তেমাই জহানিয়ে মোথাআদ্দিদি তাহতে বরসি করার দৌরান। আমালিয়াত সিন্দুর নেমাইশে কাবিল তাবাজ্জু আজ কুদরত নিজামি ও এস্তাজি কে হিন্দ বুদ কে আজ তারিখে থারকিবি আজ আবজার হাই নিজামি ও গির নিজামি ইজরা শুদে। ইন আমালিয়াত চন্দ বোদি বেতর মোয়াসির তাহদিদাত টেরোরিস্তি রা খুনসা সখতে তাজাবুজ পাকিস্তান রা দেফা নমুদে ও সিয়াসত আদম তাহমুল হিন্দ দার কবাল টেরোরিজম রা বেতর খাতে ইজরা নমুদ। ইন আমালিয়াত জিমনে কসব হেমায় বাইন মিলি খিস্তানদারি এস্তাজিক রা নিজ নিশান দাদ। লহজাই বহরান মিলি না তানহ নিয়াজমন্দ হল্লো ফসল বলকে রহবরি কাবিল তাওয়াজ্জো বুদ। নরেন্দ্র মোদি না খোসবাজির হিন্দ বা ইন চলস রুবরু সুদে কে নকশে খাতে উ দার আমলিয়াত সিন্দুর ইয়কি আজ জসুরান তরিন ওয়াকনিশ হাই নিজামি হিন্দ দার তারিখ আখির রা রাখম জদ। আগাই মোদি বা ওজুদ ইন কে বে এক সফর ডিপ্লোমাতিক দার খারিজ আজ ইন কিশ্বর বুদে বে সুরত ফরমানদহি রা বে দস্ত গিরফতে বা আকসুল আমল রা থারতিব দাদে কে তাআদুলি বাইনে খিস্তানদারি এস্তাজিক ও একদাম খাতে বরকরার বি কর্দ। ও তহত ফেশার শদীদ বরাই একদাম সরি খিস্তানদারি কাবিল তাওয়াজ্জো আজ খুদ নিশান দাদে ও ইতমিনান হাসিল নমুদে কে হর গাম আজ তালিক পায়মান আবহাই রুদখানে সিন তা একদাম নিজামি বেখুবি বরনামে রেজি শুদে ও বেতর দকিক জমান বন্দি শুদে বসাদ। তসমিমে নখোস ওজির মোদি বরাই
تعلیق پیمان آبهای رودخانه سند یک اقدام تاریخی بود که نه تنها به